আমি তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হ্যায় করি তো তেরে বিন মর জানা মে তেনু প্যার করনা তেরে জিও নয়ো লবনি ও সাথী হো।